চোদ্দই জ্যৈষ্ঠ ১৯৪৮ শকাব্দ, চৌঠা জুন ২০২৬ খ্রিস্টাব্দ, বিশে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর ৪টে বেজে ৫৪ মিনিট ৩৪ সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল ৬টা বেজে ১৪ মিনিট ১৮ সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে ৪৫৬.৬ মিটার অর্থাৎ ৬৫৭ কিলোহার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে ২৯৭.৬ মিটার অর্থাৎ ১০০৮ কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল ৫টা বেজে ৫৭ মিনিট হয়ে ১৩ সেকেন্ড।

চন্দন মজুমদারের কণ্ঠে 8:20 উত্তরণ, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী তীর্থঙ্কর বন্দ্যোপাধ্যায়। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের

বেরিয়ে পড়ি উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী ও অর্ণব চক্রবর্তী। বেলা ১২টায় অতুল প্রসাদের গান, শিল্পী সৌমি ভট্টাচার্য, ১২:১৫ লোকগীতি আনন্দ দাসের কণ্ঠে, ১২:৩৩ গ্রামীণ যুবা বন্ধুদের অনুষ্ঠান, ১টায় নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, ১টা:৪৫ মহিলা মহল লাইভ অনুষ্ঠান ডাক্তারি পরামর্শ উপস্থাপনায় সৌমিলি রায়, ২:৩০ আধুনিক গানের অনুষ্ঠান, গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে ৫:০০ ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সপ্তর্ষি রায় চৌধুরী, ৫:৩০ বিদ্যার্থীদের জন্য, সন্ধে ৬:০৫ সাঁওতালি অনুষ্ঠান, ৬:৩৮ কৃষি কথার আসর, ৭:১০ রামায়ণ গান পরিবেশনায় গোপালচন্দ্র পাল ও সহশিল্পী বৃন্দ, ৭:৩০ সমীক্ষা, ৮:০০ অনুরোধের আসর, ৮:৩০ অন্বেষা, ৯:০০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী তীর্থঙ্কর বন্দ্যোপাধ্যায়, ৯:৩০ নাটক ভাঙা বাঁশির সুর রচনা বিমল রায় প্রযোজনা অজিত মুখোপাধ্যায়, ১০:০০ অখিল ভারতীয় কার্যক্রমে লঘু ও লোকসঙ্গীতের অনুষ্ঠান, ১০:৩০ নজরুল গীতি সুনিতা বিশ্বাসের কণ্ঠে, ১০:৪৫ রজনীকান্তের গান শিল্পী সৌমি ভট্টাচার্য, ১০:০০ লোকগীতি আনন্দ দাসের কণ্ঠে, ১১:১০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী সোহিনী রায়চৌধুরী, সঞ্চয়িতার প্রথম অধিবেশনে ১০:১৫ সুবদ্ধ সঙ্গীত শিল্পী শ্যাম গঙ্গোপাধ্যায়, পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায় শুনবেন শরদ, ৬:২৫ রবীন্দ্রসঙ্গীত সুনিতা বিশ্বাসের কণ্ঠে, ৬:৩৫ রামচরিত মানস পর্ব ১৩১তম পর্ব, ৬:৪৫ ভজন সৌরভ ঘোষালের কণ্ঠে, ৭:১০ যুববাড়ির অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় সঞ্জিদা খাতুন সঞ্জিদা সুলতানা, ৮:৩০ নজরুল গীতি শিল্পী সুনিতা বিশ্বাস, ৮:৪৫ অতুল প্রসাদের গান এবং ৯:০০ অতুল প্রসাদের গান শিল্পী সৌমি ভট্টাচার্য, ৯:১০ রাজধারা উপস্থাপনায় জ্যোতিপ্রসাদ, ১০:১৫ অঞ্জুমান উপস্থাপনায় শাহনাজ খাতুন, ১১:১০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা নন্দী, ১২:১২ জ্যোতিপ্রসাদের উপস্থাপনায় সুরভি, ১২:২০ এবং ১:১০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সংযুক্তা নন্দী, ২:৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী শিরিন সেনগুপ্ত, সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে ৫:১০ নজরুল গীতি শিল্পী চন্দন মজুমদার, ৫:২০ উর্বশী উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ, ৬:৩০ গুল গুলশন উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ, ৭:১০ আধুনিক গান শিল্পী সুনিতা বিশ্বাস, ৭:৩০ দর্পণ উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ, ৮:০০ ছায়াছবির গান, ৮:১৫ নানা রঙের গান, ৮:৩০ স্পটলাইটের বাংলা রূপান্তর, ৯:১৬ স্পটলাইট, ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর, ১১:১০ হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আজ সারাদিন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি, আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন সুনিতা বিশ্বাসের কণ্ঠে আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় সঞ্জিদা সুলতানা।

গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। কেমন আছো বন্ধুরা? জানি এই গরমে জীবন কাটানো একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে, তবে সকালের এই সময়টা কিন্তু কম বেশি সবারই মোটামুটি প্রিয়। সূর্যের আলো চারদিকে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। অবশ্য গরমকালে সকাল 7টা মানে কিন্তু ভালো মতো সকাল হয়ে গেছে। এই ভোরের প্রথম আলো যখন ধীরে ধীরে রাতের অন্ধকার সরিয়ে দেয়, তখন মনে হয় পৃথিবী যেন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। পাখিরা গান গাইছে।

পৃথিবীতে সব থেকে সুন্দর হলো একটি শিশু। পৃথিবীর সবচেয়ে সুন্দর শব্দ একটি শিশুর হাসি। একটি শিশু যখন প্রথম আকাশ দেখে, তখন সে জানে না পৃথিবীতে যুদ্ধ আছে, হিংসা আছে, অন্যায় আছে। সে শুধু বিশ্বাস করে এই পৃথিবী তার জন্য নিরাপদ, এই পৃথিবী তাকে ভালোবাসবে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, পৃথিবীর সব শিশু সেই নিরাপত্তা কিন্তু পায় না। অনেক শিশুর শৈশব হারিয়ে যায় ভয়, অবহেলা আর নির্যাতনের অন্ধকারে। ঘড়ির কাঁটা বলছে সময় এখন 7:13, আর আজ যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত নিয়ে চলে এসেছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিতা। আজ 4 জুন, ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চাইল্ড ভিকটিমস অফ অ্যাগ্রেশন, অর্থাৎ আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের আন্তর্জাতিক দিবস। আজকের সুপ্রভাতে অনুষ্ঠানে আমরা কথা বলবো সেই সব শিশুদের নিয়ে, যাদের কণ্ঠস্বর অনেক সময় আমাদের কোলাহলে চাপা পড়ে যায়। আমরা কথা বলবো শৈশব নিয়ে, কথা বলবো স্বপ্ন নিয়ে, কথা বলবো আমাদের দায়িত্ব নিয়ে। কারণ একটি শিশুর মুখের হাসি শুধু একটি পরিবারের আনন্দ নয়, সেটি একটি সমাজের সুস্থতার প্রতিচ্ছবি, একটি দেশের ভবিষ্যৎ এবং পৃথিবীর আশা।

0: ফিরেলাম একটি কোরাস গানের পর। আর আজ চৌঠা জুন ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চিলড্রেন ভিকটিমস অফ অ্যাগ্রেশন। এই দিনটি ছাড়াও আজকের দিনটির কিন্তু আরও কিছু বিশেষত্ব আছে। চলো তাহলে দেরি না করে শুনে নেওয়া যাক আজ এই দিনে।
1: আজ এই দিনে

0: 1829 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন অ্যালান অক্টোভিয়ান হিউম, ভারতের বেসামরিক কর্মকর্তা ও ভারতের জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। ব্রিটিশ ভারতের একজন বেসামরিক কর্মকর্তা, রাজনৈতিক সংস্কারক এবং শখের পক্ষীবিদ ও উদ্যান তত্ত্ববিদ নামে তিনি পরিচিত। তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান চাবিকাঠি, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। ভারতের পক্ষীবিজ্ঞান ও প্রাকৃতিক ইতিহাসে তার অবদানের জন্য তাকে ভারতীয় পক্ষীবিদ্যার জনক আখ্যা দেওয়া হয়। অবশ্য এই বিষয়ে তার কর্তৃত্বপূর্ণ স্বভাবের জন্য তিনি যথেষ্ট সমালোচিত এবং তার সমালোচকদের কাছে তিনি ভারতীয় পক্ষীবিদ্যার পোপ নামে পরিচিত। 1902 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সত্যেন্দ্রনাথ সেন, প্রখ্যাত রঙ্গমঞ্চ ও শিল্প নির্দেশক এবং ভারতের প্রথম ঘূর্ণায়মান মঞ্চের প্রবর্তক। বিংশ শতাব্দীর তিনের দশকে বাংলা রঙ্গালয় মঞ্চ নির্মাণ ও আলোক প্রয়োগ কলার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনে নিঃসংশয় অন্যতম পথিকৃৎ ছিলেন সত্যেন্দ্রনাথ সেন। 1936 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন নূতন সামর্থ, তৎকালীন বোম্বে প্রেসিডেন্সির মুম্বাইয়ে জন্মগ্রহণকারী বিখ্যাত ভারতীয় অভিনেত্রী ছিলেন। নূতন নামেই দর্শক মহলে সমধিক পরিচিত ছিলেন তিনি। চার দশককাল সুদীর্ঘ চলচ্চিত্র জীবনে 70-এর অধিক হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তিনি মোট 5 বার ফিল্মফেয়ার পুরস্কার জয় করেন। 1946 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন এসপি বালসুব্রহ্মণ্যম, ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক ও অভিনেতা ছিলেন তিনি। একজন ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতজ্ঞ, নেপথ্য সঙ্গীতশিল্পী, সঙ্গীত পরিচালক, অভিনেতা, ডাবিং শিল্পী ও চলচ্চিত্র প্রযোজক হিসেবেই পরিচিত ছিলেন তিনি। তিনি মূলত তেলেগু, তামিল, কন্নড়, হিন্দি ও মালায়ালাম ভাষার চলচ্চিত্রে কাজ করতেন। 1975 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন অ্যাঞ্জেলিনা জোলি, মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা ও মানব হিতৈষী নামে পরিচিত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে জন্ম। 3 বার গোল্ডেন গ্লোব পুরস্কার, 2 বার স্ক্রিন অ্যাক্টার্স গিল্ড পুরস্কার ও 1 বার একাডেমি পুরস্কার লাভ করেছেন। 2001 সালে তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত মনোনীত হন। বিশ্বব্যাপী মানবতার প্রচার ও শরণার্থীদের নিয়ে কাজ করার জন্য তিনি বিশেষভাবে সমাদৃত। ১৯৮৩ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন সতীশচন্দ্র সামন্ত, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও লোকসভা সদস্য। একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী হিসেবে মাত্র 15 বছর বয়সে গুরু স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতীর অনুপ্রেরণায় ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করেছিলেন এই মনীষী।
1: আজ এই দিনে।

শুনলাম আজকের দিনে ঘটে যাওয়া বিশেষ বিশেষ ঘটনাবলীগুলির কথা। তবে আজ আমরা কথা বলবো আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের নিয়ে। একটি শিশুর কাছে পৃথিবী মানে খেলনা, গল্প, বন্ধু, মা বাবার আদর, স্কুলের মাঠ, আরও হাজারো কৌতূহল। কিন্তু সব শিশুর পৃথিবী কি এক? আজও পৃথিবীর বহু শিশুর ঘুম ভাঙে যুদ্ধের।

শব্দে। অনেক শিশু স্কুলে যাওয়ার পরিবর্তে কাজ করতে বাধ্য হয়। কেউ কেউ পারিবারিক হিংসারও শিকার হয়, কেউ আবার রাস্তায় বেড়ে ওঠে নিরাপত্তাহীনতার মধ্যে। একজন শিশুর সবচেয়ে বড় অধিকার হল বেঁচে থাকার অধিকার, নিরাপদ থাকার অধিকার, শিক্ষা পাওয়ার অধিকার এবং ভালোবাসা পাওয়ার অধিকার। আর এই অধিকারগুলো নিশ্চিত করা কিন্তু আমাদের সবার দায়িত্ব। 1982 সালে জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চিলড্রেন ভিকটিমস অফ অ্যাগ্রেশন দিবসটি ঘোষণা করে। এর মূল উদ্দেশ্য ছিল যুদ্ধ ও যে কোনো রকম সংঘাতে ক্ষতিগ্রস্ত শিশুদের দুর্দশার প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করা। আজ শুধু যুদ্ধই না, বুলিং, শিশুশ্রম, পাচার, মানসিক নির্যাতন, অনলাইন হয়রানি, এই সবও শিশুদের জন্য একটি বড় হুমকি। একটি শিশুকে আঘাত করা মানে শুধু একজন মানুষকে নয়, ভবিষ্যৎকেও আঘাত করা। বলবো এই দিনটির উদ্দেশ্য এবং তাৎপর্য তবে একটি গানের পর। শিল্পী লোপা, শুনতে থাকুন।

ফিরেলাম গানের পর আর এবার তোমাদের বলি এই দিনটির তাৎপর্য কী। এই দিনটি মূলত আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর সব শিশুরই নিরাপদ ও সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে। এই দিনটি শিশুদের প্রতি হিংসা, যুদ্ধ, নির্যাতন, অবহেলা ও শোষণের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর জন্য পালন করা হয়। এই দিনে আমাদের ভাবনা এটাই হোক, শিশুদের সুরক্ষার জন্য আমাদের কী করা উচিত এবং কী উচিত নয়। একই সঙ্গে আমরা প্রতিজ্ঞা করি শিশুদের উপর সব ধরনের হিংসা বন্ধ করতে হবে এবং তাদের জন্য একটি নিরাপদ ও ভালো পৃথিবী গড়ে তুলতে আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাজ করব। প্রতি বছর বিশ্বের অনেক শিশু যুদ্ধ, সংঘাত ও বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়। তাই এই দিনটি আমাদের সবাইকে শিশুদের অধিকার রক্ষা এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার বার্তা দেয়। শিশুদের প্রতি হিংসা বন্ধ করা জাতিসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশনসের উন্নয়ন লক্ষ্যগুলোর মধ্যে একটি। এবার তোমাদের বলবো এই দিনটি পালন করার উদ্দেশ্যটা কী। এই দিবসের উদ্দেশ্য হল বিশ্বজুড়ে শারীরিক, মানসিকভাবে নির্যাতনের শিকার শিশুদেরকে রক্ষা করা। যুদ্ধ বা সংঘাতের সময় আজও অনেক শিশু নানা ধরনের অত্যাচার, ক্ষতি ও অধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে। অর্থাৎ সহজ ভাষায় আজও বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধের কারণে অনেক শিশুকে কষ্ট পেতে হয়, তারা আহত হয়, পরিবার হারায় এবং তাদের স্বাভাবিক জীবন ব্যাহত হয়। এর মধ্যে সবচেয়ে সাধারণ ছয়টি গুরুতর কারণ হল শিশুদের হত্যা এবং পঙ্গু করা, শিশুদের সৈন্য হিসেবে নিয়োগ করা এবং ব্যবহার করা, শিশুদের বিরুদ্ধে যৌন হিংসা, শিশুদের অপহরণ, স্কুল বা হাসপাতালের বিরুদ্ধে আক্রমণ এবং শিশুদের জন্য মানবিক প্রবেশাধিকার অস্বীকার করা। 2005 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধ ও সংঘাতের সময় শিশুদের উপর হওয়া অন্যায় ও নির্যাতনের ঘটনা নিয়মিত পর্যবেক্ষণ করে এবং সেগুলির তথ্য সংগ্রহ করে প্রতিবেদন তৈরি করে। এই তথ্যের ভিত্তিতে জাতিসংঘ সেই সব পক্ষ বা গোষ্ঠীর নাম প্রকাশ করে যারা শিশুদের বিরুদ্ধে গুরুতর অধিকার লঙ্ঘন করে। এর উদ্দেশ্য হল তাদের জবাবদিহির আওতায় আনা এবং শিশুদের উপর নির্যাতন ও হিংসা বন্ধ করা। এছাড়া 2030 সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা শিশুদের জন্য একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা তুলে ধরে। এই পরিকল্পনায় প্রথমবারের মতো শিশুদের বিরুদ্ধে সব ধরনের হিংসা, নির্যাতন, অবহেলা ও শোষণ বন্ধ করার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। লক্ষ্য একটাই, পৃথিবীর প্রতিটি শিশুকে নিরাপদ, সুরক্ষিত ও মর্যাদাপূর্ণ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দেওয়া। ফিরে আসবো আবারও গল্পে, তবে এখন শুনে নেব একটি গান।

ফিরে এলাম গানের পর, আর এইসব গানগুলোর সাথে যেন আমাদের শৈশবকাল জুড়ে আছে। আজ 4 জুন, ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চিলড্রেন ভিকটিমস অফ অ্যাগ্রেশন। এই দিনটির তাৎপর্য আর উদ্দেশ্য তো আমরা জানলাম, কিন্তু এই দিনটি কিভাবে পালন করা শুরু হলো সেটা তো জানতে হবে। 1982 সালের 19শে আগস্ট ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চিলড্রেন ভিকটিমস অফ অ্যাগ্রেশন চালু করা হয়। এই দিনটি শিশুদের উপর হওয়া হিংসা ও নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর জন্য পালন করা হয়। 1997 সালে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় গঠিত হয়। এই সংস্থা শিশুদের বিরুদ্ধে হিংসা, শোষণ ও বিভিন্ন ধরনের অপরাধ রোধে কাজ করে। 2018 সালে বিশ্বে বড় ধরনের শরণার্থী সংকট দেখা দেয়। যুদ্ধ, সংঘাত ও নির্যাতনের কারণে কোটি কোটি মানুষ নিজেদের ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী সেই বছর প্রথমবারের মতো বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 7 কোটিরও বেশি হয়, যার মধ্যে অনেক শিশুরাও কিন্তু ছিল। 2019 সালে জাতিসংঘের এক প্রতিবেদনে দেখা যায় যে বিভিন্ন দেশে মানবাধিকার রক্ষাকারীদের উপর হামলা, হত্যা ও জোরপূর্বক নিখোঁজ করার ঘটনা ঘটেছে। এসব ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে এখনও বিশ্বের অনেক শিশু ও নিরীহ মানুষ হিংসার শিকার হচ্ছে। তাই শিশুদের নিরাপত্তা, অধিকার এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ফিরে আসব একটি গানের পর।

ফিরলাম ভীষণ সুন্দর একটি গানের পর। আর আজ যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত নিয়ে সঙ্গে আছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিতা। আর আজ আমরা কথা বলছি শিশুদের নিয়ে। কোনো সাধারণ শিশু নয়, সমাজে পিছিয়ে পড়া শিশুরা, নিপীড়িত হওয়া শিশুরা। একটি শিশু প্রথম যখন পৃথিবীকে চিনতে শেখে, তখন সেটা তার পরিবার থেকেই শেখে। একটু ভালোবাসার কথা, একটু উৎসাহ, আর একটু সময়, এতেই কিন্তু একটি শিশুর আত্মবিশ্বাস গড়ে উঠতে সাহায্য হয়। আবার অবহেলা, অপমান বা হিংসা তার মনে দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করতে পারে। তাই আমাদের ভাবতে হবে, আমরা কি শিশুদের কথা মন দিয়ে শুনি? আমরা তাদের অনুভূতির মূল্য দেখি? আমরা কি তাদের ভুল করার সুযোগ দিই? একটি শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার জন্য নিরাপদ ও স্নেহময় পরিবেশের কিন্তু কোনো বিকল্প নেই। আচ্ছা বন্ধুরা, তোমাদের কি শৈশবের এমন কোনো স্মৃতি মনে আছে যেখানে ধরো কারোর একটি ভালোবাসার আচরণ তোমাদের জীবন বদলে দিয়েছিল? হয়তো এমন কোনো স্মৃতি যেখানে কোনো স্কুল টিচার বা কোনো পথ চলতি মানুষ বা ধরো কোনো বন্ধু, সেই স্মৃতিকে আজ আবার একটু মনে করলে কেমন হয়? হয়তো সেই ভালোবাসায় আজ অন্য আরেক শিশুর কাছে পৌঁছে দেওয়ার সময় এসে গেছে। প্রত্যেক শিশুর একটি স্বপ্ন থাকে, কেউ বা ডাক্তার হতে চায়, কেউ শিক্ষক হতে চায়, কেউ শিল্পী, আবার কেউ বিজ্ঞানী। কিন্তু অনেক শিশু সুযোগের অভাবে সেই স্বপ্ন পূরণ করতে পারে না। শুধু স্বপ্ন পূরণ কেন, এমনও অবস্থা আছে যে শিশুরা সেই স্বপ্ন দেখার কথাও ভাবতে পারে না। তাই সমাজ হিসাবে আমাদের দায়িত্ব প্রতিটি শিশুকে শিক্ষার সুযোগ দেওয়া, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের মতামতের মূল্য দেওয়া, তাদের প্রতিভার বিকাশে সাহায্য করা। কারণ আজকের শিশুরাই কিন্তু আগামী দিনের পৃথিবী গড়ে তুলবে।

ফিরে এলাম শিল্পী লোপামুদ্রা, ফিরে এলাম একটি গানের পর। আর আজ আমরা কথা বলছি ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চিলড্রেন ভিকটিমস অফ অ্যাগ্রেশন নিয়ে। শিশুরা শুধু পরিবারের নয়, পুরো সমাজের সম্পদ। তাদের মুখের হাসি, তাদের নিরাপত্তা, তাদের শিক্ষা এবং তাদের স্বপ্ন রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আমাদের নিজেদেরকে প্রতিজ্ঞা করতে হবে, কোনো শিশুর প্রতি অন্যায় দেখলে আমরা নীরব থাকব না, চুপ করে থাকব না, ভয়ও পাব না। আমরা শিশুদের কথা শুনব, তাদের পাশে দাঁড়াব, তাদের জন্য আরও সুন্দর, আরও নিরাপদ একটি পৃথিবী গড়ে তুলব। কারণ একটি শিশুর হাসি মানেই একটি সুন্দর আগামী। 4ঠা জুন একটি বিশেষ দিন, যা আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর অনেক শিশু আজও যুদ্ধ, হিংসা ও নির্যাতনের শিকার হচ্ছে। এই দিনটি সেই সব শিশুদের কষ্ট ও যন্ত্রণার প্রতি সম্মান জানায় এবং তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়। একই সঙ্গে এই দিনটি আমাদের শেখায় যে প্রতিটি শিশুর নিরাপদ, সুন্দর ও ভয়মুক্ত পরিবেশে বেড়ে ওঠার অধিকার রয়েছে। তাই শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের প্রতি সব ধরনের হিংসা বন্ধ করা আমাদের সবার দায়িত্ব। এই দিনে আমরা এমন একটি পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে কোনো শিশু ভয়, নির্যাতন বা যুদ্ধের শিকার হবে না, বরং প্রতিটি শিশু ভালোবাসা, নিরাপত্তা ও যত্নের মধ্যে বড় হয়ে নিজের সম্ভাবনাকে বিকশিত করতে পারবে। সহানুভূতি, সচেতনতা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এমন একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারি যেখানে সব শিশু নিরাপদ ও সুখী জীবন পাবে। কবি সুকান্ত ভট্টাচার্যের কথায়, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।

ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চিলড্রেন ভিকটিমস অফ অ্যাগ্রেশন নিয়ে। তবে এখন ঘড়ির কাঁটা বলছে হাতে সময় একেবারেই নেই। আজ যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত নিয়ে সঙ্গে ছিলাম আমি, তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিতা। কথা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। আর আজ সারাদিনে যুববাণীর নানা রকম বন্ধুরা নানা রকম চ্যানেলে তোমাদের সঙ্গে থাকবে। তাহলে সঙ্গে থাকো, শুনতে থাকো যুববাণী। আর আজকের মতন তবে টাটা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন নজরুল গীতি, শিল্পী সুনিতা বিশ্বাস।

নজরুল গীতি শুনলেন সুনিতা বিশ্বাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন অতুল প্রসাদের গান, শিল্পী সৌমি ভট্টাচার্য।

তিনটি অতুল প্রসাদের গান শুনলেন সৌমি ভট্টাচার্যর কণ্ঠে। এখন অতুল প্রসাদের গান, শিল্পী সমিতা মুখার্জী।

অতুল প্রসাদের গান শুনলেন সমর্পিতা সেনগুপ্তের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। রসধারা একটু পরেই।

0: committee hearing last night, Mr. Rubio said Washington and New Delhi are nearing completion of the pact. Five countries, including Austria, Kyrgyzstan, Portugal, Trinidad and Tobago, and Zimbabwe, have been elected as non-permanent members of the UN Security Council for a two-year term. They will assume their seats on 1st of January 2027 and serve until 31st of December 2028. The newly elected members will replace the outgoing non-permanent members, Denmark, Greece, Pakistan, Panama, and Somalia. India Meteorological Department, IMD, has issued orange alert for heavy rainfall in Keralam and Mahe today. Delhi, Haryana, Chandigarh, Punjab, Rajasthan, Telangana and Vidarbha are likely to witness thunder squalls today, while a dust storm is expected in parts of West Rajasthan. In football, hosts India have booked their place in the final of the SAFF Women's Championship after defeating Bhutan 1-0 in the semi-final at Madgaon in Goa yesterday. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডের তদন্তে প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার জীবনতলার বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনআইএ। আজ ভোর থেকে অভিযান চলছে শওকতের বাড়ি লাগোয়া দলীয় কার্যালয়েও। যদিও শওকত মোল্লা বাড়িতে নেই বলে খবর, তার ছেলে ইমরান মোল্লাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। ইমরানকে সঙ্গে নিয়ে তার রেস্তোরাঁতেও এনআইএ তল্লাশি চালায়। ভেরি দখল করে এই রেস্তোরাঁ তৈরি করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে গত মার্চ মাসে চালতাবেরিয়া দক্ষিণ বামুনিয়া গ্রামে বোমা বিস্ফোরণ হয়। পরদিন উত্তর চব্বিশ পরগনার হারোয়া থেকে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি মশিউর কাজের দেহ উদ্ধার হয়। চালতাবেরিয়ায় বোমা বাঁধার সময় বিস্ফোরণে মশিউরের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে আসে। এই ঘটনার তদন্তের জন্যই এনআইএ আজ শওকত মোল্লার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে। সরকারি ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পূর্ব বিধানসভার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক নমিতা সাহার ভাই রবিন সাহাকে পুলিশ গ্রেপ্তার করেছে। নমিতা সাহার বাড়ি থেকে গতকাল গাড়ি ভর্তি ত্রিপল অন্যত্র পাচারের চেষ্টা হচ্ছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এলাকাবাসী গাড়ি আটকে পুলিশে খবর দেয়। তল্লাশি চালিয়ে বাড়ি থেকে একাধিক ত্রিপল ও ত্রাণ সামগ্রী উদ্ধার হয়। জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের সব সরকারি এবং আধা সরকারি দপ্তরের কাজের ক্ষেত্রে কাগজের পরিবর্তে অনলাইন ব্যবস্থাকে গুরুত্ব দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ভারত সরকারের সংশ্লিষ্ট সংস্থার আধিকারিকদের সঙ্গে মৌ চুক্তি স্বাক্ষর করবেন। নবান্ন থেকে ভার্চুয়ালি এই চুক্তি স্বাক্ষরিত হবে। রাজ্যে সর্বোচ্চ এই ব্যবস্থা চালু হলে একদিকে যেমন কাজে স্বচ্ছতা আসবে, তেমনি সংরক্ষিত থাকা যাবতীয় নথিপত্র অনলাইনে দেখার সুবিধা পাওয়া যাবে। রাজ্যে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্প পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামী শনিবার কলকাতায় আসছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি আকাশবাণীকে জানিয়েছেন, রেলমন্ত্রী নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। এ রাজ্যে রেলের বিভিন্ন প্রকল্প নিয়ে সেখানে আলোচনা হবে। ওইদিন বিকেলে রেল সম্পর্কিত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্যরাও কলকাতায় আসবেন। সন্ধ্যায় রেল কর্তৃপক্ষ এবং রেলের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার সঙ্গে তারা বৈঠক করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে গতকাল নবান্নে বৈঠক করেন আদানি গোষ্ঠীর অন্যতম কর্তা করণ আদানি। পরিকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, লজিস্টিক্স এবং গ্রিনফিল্ড সড়ক নির্মাণ সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে দুপক্ষের কথা হয়েছে। তাজপুরের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর এবং ফলতায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির ব্যাপারেও গঠনমূলক আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। পঞ্চায়েত স্তরে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার রূপরেখা স্থির করতে রাজ্য সরকার বৈঠকে বসছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ আজ বিধাননগরের মৃত্তিকা ভবনে রাজ্যের সব বিধায়ক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক এবং বিডিওদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের পরিকল্পনা নিয়েও কথা হবে বলে জানা গেছে। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আওতায় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসিক 3,000 টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। নবান্নে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে প্রথম দফায় যাচাই হওয়া 28,25,000-এর বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর কাজের সূচনা হয়। রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুবিধা প্রাপকরা।
2: আমাদের প্রধানমন্ত্রী মোদীজিকে অনেক অনেক ধন্যবাদ, মুখ্যমন্ত্রী সুরেন্দ্র অধিকারী মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ, আমার বাংলার মায়েদের, বেকার মায়েদের, এতটা স্বনির্ভর

0: তোলার জন্য, প্রত্যেকটা মাকে সাহসী করে তোলার জন্য যে মায়েরাও পারে নিজেদের স্বামীকে সন্তানকে হেল্প করার জন্য, এতটা মায়েদের প্রতি দৃষ্টি আকর্ষণ ধন্যবাদ করার জন্য অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ।
1: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআরের কাজে যুক্ত বিএলও ও বিএলও সুপারভাইজারদের এককালীন ৬,০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নিয়মিত

করে চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হয়েছে 35টি আধার কার্ড, 9টি ভোটার পরিচয়পত্র, 38টি এলআইসি বন্ড এবং 26টি এটিএম কার্ড। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার অপহরণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এখনও পর্যন্ত মূল অভিযুক্ত অধরা এবং চার্জশিটও অস্পষ্ট থাকায় দায়িত্বে গাফিলতির অভিযোগে এই মামলা তদন্তকারী অফিসার শাশ্বত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও পদক্ষেপ করতে বলা হয়েছে। আগামী 10 দিনের মধ্যে রাজ্য পুলিশের মহানির্দেশককে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। রাজ্য সরকার সব সরকারি দপ্তরে কর্মীদের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করেছে। অর্থ সচিব প্রভাত মিশ্র জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 15 জুন থেকে নবান্নে এই পদ্ধতি শুরু হবে। 31 জুলাইয়ের মধ্যে বাকি সরকারি দপ্তরে ধাপে ধাপে এই ব্যবস্থা কার্যকর করতে হবে। নতুন নির্দেশ অনুযায়ী সকাল 10:15 মধ্যে সব কর্মীদের অফিসে ঢোকা বাধ্যতামূলক। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ বেলা 12:30।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিরিন সেনগুপ্ত, রাগ সুধ সারাঙ্গ, তবলা সমীর নন্দী, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: However, India's challenge in the singles discipline came to an end after PV Sindhu and Ayush Shetty suffered losses in their respective pre-quarter-final matches. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা এখন শুনবেন আধুনিক গান শিল্পী সুনিতা বিশ্বাস

শুনলেন সুনিতা বিশ্বাসের কণ্ঠে আধুনিক গান। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই। পরবর্তী অনুষ্ঠান দর্পণ, উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে।

এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন মোহাম্মদ রফির কণ্ঠে প্রীত না জানে রীত ছায়াছবি থেকে।

সঞ্জয়তা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি শুনবেন অলকা ইয়াগনিক এবং কিশোর কুমারের কণ্ঠে। ছায়াছবির নাম বাবু।

0: খবর। ভারত ও পাকিস্তান আগামীকাল অনূর্ধ্ব ১৮ পুরুষদের এশিয়া কাপ হকি সেমিফাইনালে মুখোমুখি হবে। ভারত মহিলাদের সাফ কাপ ফুটবলের ফাইনালে উঠেছে। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে আগামীকাল তাজিকিস্তানের মুখোমুখি হবে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের আহমেদাবাদে বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপের সূচনা করেছেন। বলেছেন, যোগব্যায়াম বা যোগ হল মানব জাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। আসি বিস্তারিত খবরে। অনূর্ধ্ব ১৮ পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। জাপানের কাকামিগাহারা হকি স্টেডিয়ামে এই খেলা হবে। পুলেতে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে শেষ করে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে চাইনিজ তাইপেকে 13-1 গোলের বিশাল ব্যবধানে হারায় ভারতীয় দল। গ্রুপ পর্বে একমাত্র আয়োজক দেশ জাপানের কাছে হারতে হয়েছিল ভারতকে। অন্যদিকে প্রতিযোগিতায় ভালো পারফরমেন্স দেখিয়েছে পাকিস্তানও। এই ম্যাচে জয়ী দল খেলবে ফাইনালে, সেখানে তারা জাপান অথবা পুল বির শীর্ষ দলের মুখোমুখি হবে। অনূর্ধ্ব ১৮ মহিলা এশিয়া কাপের গ্রুপ পর্বে অপরাজিত থেকে সেমিফাইনালে পৌঁছেছে ভারতের মেয়েরা। আগামীকাল ভারতীয় সময় সকাল 9:30 ফাইনালে ওঠার লড়াইয়ে তারা চীনের বিরুদ্ধে খেলবে। 5 বারের বিজয়ী ভারত মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে। গোয়ার মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় সেমিফাইনালে ভারত 1-0 গোলে ভুটানকে পরাজিত করে। খেলা 60 মিনিটে সানফিদা সংগ্রাম জয়সূচক গোলটি করেছেন। গতকাল প্রথম সেমিফাইনালে গতবারের বিজয়ী বাংলাদেশ 2-1 গোলে নেপালকে হারিয়ে দেয়। বাংলাদেশের পক্ষে ঋতুপর্ণা চাকমা এবং মসনাবত সাগরিকা নেপালের গীতা রান গোল করেছেন। ফাইনাল হবে শনিবার। ভারত আগামীকাল ফিফা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচে তাজিকিস্তানের বিরুদ্ধে খেলবে। তুরসুনজোদা টেলকো এরিনায় খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30। দুদলের মধ্যে দ্বিতীয় তথা শেষ ম্যাচটি হবে আগামী মঙ্গলবার হিসো সেন্ট্রাল স্টেডিয়ামে। ভারতীয় দলের কোচ খালিদ জামিল 22 সদস্যের ভারতীয় দল আজ ঘোষণা করেছেন। বর্তমানে ভারত ফিফা র্যাঙ্কিংয়ে 137তম স্থানে রয়েছে। অন্যদিকে তাজিকিস্তান রয়েছে 103নম্বর স্থানে। বিশ্ব বক্সিংয়ের সাম্প্রতিকতম র্যাঙ্কিংয়ে ভারতের শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। ভারত মেয়েদের 57 কেজি বিভাগে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন জসমিন লম্বোরিয়া। অন্যদিকে এশিয়া চ্যাম্পিয়ন প্রিয়া ঘাঙ্গাস 60 কেজি বিভাগে এবং বিশ্বনাথ সুরেশ 50 কেজি বিভাগে নিজ নিজ ক্যাটাগরির সেরা তিনের মধ্যে জায়গা করে নিয়েছেন। 48 কেজি বিভাগে বিশ্বের 1 নম্বর হিসেবে নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন মীনাক্ষী। পাশাপাশি প্রীতি উঠে এসেছেন 3 নম্বরে। এছাড়া 70 কেজি বিভাগে অরুন্ধতী চৌধুরী, 80 কেজি বিভাগে পূজা রানী এবং 80 ঊর্ধ্ব বিভাগে নূপুর এই তিনজনেই বিশ্ব র্যাঙ্কিংয়ে 2 নম্বর স্থানে রয়েছেন। বক্সিং তারকা নিখাত জারিন 51 কেজি বিভাগে এবং লাভলিনা বড়গোহাঁই 75 কেজি বিভাগে বিশ্বের সেরা বক্সারদের তালিকায় নিজেদের জায়গা ধরে রেখেছেন। অন্যদিকে পুরুষদের বিভাগে আন্তর্জাতিক স্তরে টানা সাফল্যের হাত ধরে সচিন সিওয়াচ এবং নরেন্দ্র বেরোয়াল বিশ্বের সেরা 5 বক্সারের তালিকায় জায়গা করে নিয়েছেন। 70 কেজি বিভাগে হিতেশ গুলিয়া 6 নম্বর স্থান বজায় রেখেছেন। 65 কেজি বিভাগে অবিনাশ জামওয়াল বিশ্বের 8 নম্বর স্থান ধরে রেখেছেন। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বিরাট কোহলি আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজে অনিশ্চিত হয়ে পড়েছেন। সদ্য সমাপ্ত আইপিএল ফাইনাল ম্যাচে ব্যাট করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান কোহলি। কোহলির চোট নিয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো না হলেও সিরিজে তার না খেলার সম্ভাবনাই বেশি। কোহলির পরিবর্তে দলে আসার সম্ভাবনায় ঋতুরাজ গায়কোয়াড়ের। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে রোহিত শর্মারও এই সিরিজে অংশগ্রহণ অনিশ্চিত। ভারতীয় দলের সহকারী কোচ রায়ান তেন্ডুলকারকে আজ সাংবাদিকদের বলেন, মেডিকেল টিম দলকে রিপোর্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই এই 2 তারকা খেলোয়াড়ের শারীরিক অবস্থা সম্পর্কে সরকারিভাবে জানানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে যোগব্যায়াম বা যোগ হল মানব জাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। আহমেদাবাদের একা আরেনায় আয়োজিত প্রথম ওয়ার্ল্ড যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগ মানুষের মন শরীর ও আত্মাকে এক সূত্রে বেঁধে সুস্থ আরো শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে অনুপ্রাণিত করে।
1: হর বড়া স্পোর্ট আপনে সাথ এক পুরা ইকোসিস্টেম লেকার আতা হয়। এ রোজগার কে নয়ে অবসর পেদা করতা হয়। इसलिए जैसे जैसे योगासना स्पोर्ट्स का विस्तार होगा वैसे वैसे इससे जुड़ी नई संभावनाएं भी बढ़ेगी। ये खिलाड़ियों के लिए नई कैरियर अपॉर्चुनिटीज लेकर आएगा। यह ट्रेनर्स, स्पोर्ट्स साइंटिस्ट, रिसर्चर्स और इवेंट मैनेजर्स के लिए भी नए अवसर बनाएगा।

0: খেলার খবর শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। মিডিয়ান ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন শুনবেন নানা রঙের গান। প্রথমেই অতুল প্রসাদী শুনবেন অর্ঘ্য সেনের কণ্ঠে।

সঞ্জয়তা প্রচার তরঙ্গে শুনছেন নানা রঙের গান। এবার বাউল গান শুনবেন শিল্পী পূর্ণদাস বাউল।

0: সঞ্জয়তা প্রচার তরঙ্গে শুনলেন নানা রঙের গান। এখন আলোচনা ভিত্তিক অনুষ্ঠান স্পটলাইট।
1: পরিবেশ সংরক্ষণ বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব।
2: ভারত সরকার বিশ্বের বিভিন্ন দেশকে নিয়ে একটা জোট করেছে, যা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স নামেই পরিচিত, এবং এর 100 বেশি সদস্য ইতিমধ্যেই হয়ে গেছে। এই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে বিষয়টা কি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স।
3: পৃথিবীর বুকে বিভিন্ন দেশের এই মানুষের কল্যাণকারী বা পরিবেশের জন্য কল্যাণকারী বিভিন্ন যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, তার মধ্যে এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স বা ISA উল্লেখযোগ্য প্রশংসার দাবি রাখে। কারণ এত অল্প দিনের মধ্যে এত ব্যাপকভাবে পরিবেশ রক্ষায় সারা পৃথিবীর জন্য বিভিন্ন দেশ নিয়োজিত, তাদের অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ, এবং ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের যে হেডকোয়ার্টার সেটা কিন্তু আমাদের দেশে, ভারতবর্ষের হায়দ্রাবাদে এর হেডকোয়ার্টার। এবং এই অ্যালায়েন্স তার অনেক রকমের কাজ আছে। 2015 সালে ভারত ও ফ্রান্সের যৌথ উদ্যোগে গঠিত এই আন্তর্জাতিক মঞ্চটি সৌর শক্তির প্রসারে কাজ করছে, অর্থাৎ মূল কাজ হচ্ছে সৌর শক্তির প্রসার, একদম মাঠে নেমে কাজ করা যাকে বলে। ভারত সরকার অন্য দেশগুলো সঙ্গে নিয়ে, অবশ্যই ফ্রান্স তার সঙ্গে একদম অঙ্গাঙ্গী জড়িত, সৌরশক্তির প্রসারে কাজ করছে। এর প্রধান লক্ষ্য হচ্ছে জীবাশ্ম জ্বালানি ফসিল ফুয়েলের উপরে নির্ভরতা কমিয়ে সাশ্রয়ী ও নবায়নযোগ্য সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি করা, এবং এর মাধ্যমে সারা পৃথিবীর প্রায় 120টিরও বেশি দেশ কিন্তু যুক্ত হয়েছে। এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স যে কর্মসূচিটি গ্রহণ করেছে তার নাম হচ্ছে স্টার সি, সোলার টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লিকেশন রিসোর্সেস সেন্টার্স ইনিশিয়েটিভস। এটা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের একটা অন্যতম ইনিশিয়েশন, এবং যারা পৃথিবীর যারা ইউনাইটেড নেশনের অন্তর্ভুক্ত তারা যে কেউ কিন্তু এই কর্মসূচির আন্ডারে আসতে পারে। এক্ষেত্রে সোলার ওয়ার্কফোর্স তৈরি করা এবং বিভিন্ন উৎপাদনগুলোকে স্ট্যান্ডার্ডাইজ করা, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, বিভিন্নভাবে সচেতনতা বৃদ্ধি করা, বিভিন্ন দেশের ডেভেলপিং কান্ট্রিগুলোর পলিসি মেকারদেরকে উদ্বুদ্ধ করা, এই সব কাজ কিন্তু এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের কাজের মধ্যে পড়ে। এবং যারা লিস্ট ডেভেলপ কান্ট্রি অর্থাৎ পিছিয়ে পড়া বিভিন্ন যে দেশগুলো এবং ছোট ছোট দ্বীপ রাষ্ট্র, তাদেরকে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করা, সৌরশক্তি ব্যবহারে স্বয়ংসম্পূর্ণ করা, এই অ্যালায়েন্স কাজ করে চলেছে।
2: আর একটা ইনিশিয়েটিভ যেটা ভারতবর্ষ নিয়েছে সেটা হচ্ছে মিশন লাইফ। মিশন লাইফের অধীনে হচ্ছে গাছ লাগানো, যেমন এক পের মাকে নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্মসূচি শুরু করেছিলেন। তো গাছ লাগানো পরিবেশের পক্ষে কতটা দরকারি, আমাদের আলোচনায় এর আগে উঠে এসছে যে পার্টিকুলেট ম্যাটার, সেই বিষয়ে আপনি কি বলবেন?
3: মিশন লাইফের এই কথাটার মধ্যে বোঝা যাচ্ছে যে এটা জীবনকে বাঁচানোর জন্য, জীবনকে বাঁচানোর জন্য মূল যেটা প্রয়োজন সেটা হচ্ছে অক্সিজেন, আর অক্সিজেনের মূল কারিগর হচ্ছে গাছ। গাছ যদি ধ্বংসপ্রাপ্ত হয় তাহলে একটা দেশ যত উন্নতি করুক না কেন সেই দেশ কিন্তু এগোতে পারবে না। অর্থাৎ এই জীবনের যে চাবিকাঠি যে গাছের উপরে আছে সেই গাছকে লাগানো, এবং যার মাধ্যমে বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ কমানো, কারণ আমরা জানি যে গাছ কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে, গাছ বিভিন্ন পার্টিকুলেট ম্যাটারগুলোকে অ্যাবজর্ব করে, অর্থাৎ সে ধরে রাখে, ছড়িয়ে পড়তে দেয় না। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় পরিবেশ বান্ধব যে অভ্যেসগুলো, বিভিন্ন অপচয় রোধ, বিভিন্ন বিষয় পুনর্ব্যবহার এবং রিসাইক্লিং করা, এই সব ব্যাপারগুলোই কিন্তু এই মিশন লাইফের যে প্রজেক্ট তার অন্তর্গত। এটার বয়স বেশি দিন হয়নি, 2021 সালে গ্লাসগোতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে ভারতের প্রস্তাবিত এই উদ্যোগটি বিশ্বব্যাপী একটি গণ আন্দোলনের রূপ নিয়েছে।
2: পরিবেশের সাথে বন্যপ্রাণ জড়িয়ে আছে, এবার পরিবেশ দূষণের প্রভাব এবং এই যে উন্নয়নের ফলে যে বিভিন্ন জায়গায় গাছ কাটা হচ্ছে তার প্রভাব বন্যপ্রাণের উপরে পড়ছে। তো আমরা বন্যপ্রাণকে কিভাবে বাঁচাতে পারবো আগামী দিনে, এই মিশন লাইফ বলুন বা আরো যেসব সরকারি যেসব পদক্ষেপগুলো আছে?
3: দেখুন, বন্যপ্রাণকে বাঁচানোর জন্য আমাদের দেশে কিন্তু গত প্রায় 50 বছর ধরেই বিভিন্ন ধরনের প্রজেক্ট নেওয়া হয়েছে। তার মধ্যে একটি প্রজেক্ট হচ্ছে প্রজেক্ট টাইগার। এবং প্রজেক্ট টাইগার হবার সুবাদে আমরা দেখেছি যে ভারতবর্ষের বিভিন্ন বনাঞ্চলে বাঘের সংখ্যা ক্রমশ কমতে কমতে কমতে কমতে এমন জায়গায় চলে এসেছিল যেখান থেকে ফিরে আসা প্রায় খুব কঠিন ছিল, কিন্তু ফিরে এসছে। এই প্রজেক্ট টাইগারের নিরলস প্রচেষ্টায় গত 50 বছরে ভারতবর্ষে বাঘের সংখ্যা ধীরে ধীরে ধীরে ধীরে কিন্তু এখন বাড়ছে। গত 10 বছর ধরে বাঘের সংখ্যা কিন্তু বাড়ছে। এবং এই সাফল্যকে মাথায় রেখে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট সম্মেলন ও অ্যালায়েন্স IBCA, এটা সারা বিশ্ব জুড়ে বাঘ, সিংহ, চিতা, স্নো লেপার্ড মানে তুষার চিতা ইত্যাদি প্রায় 7টি প্রধান প্রজাতির

0: ক্যাট, বড় বিড়াল গোত্রের প্রাণী সংরক্ষণে ভারতবর্ষই এই জোটটি চালু করেছে এবং এই উদ্যোগেও প্রায় 95টিরও বেশি দেশ এবং সংরক্ষণ সহযোগী যুক্ত রয়েছে। এটি শুধুমাত্র প্রাণীগুলির সুরক্ষা নয়, বরং এদের বাসস্থান এবং সামগ্রিক বাস্তুতন্ত্র মানে ইকোসিস্টেমকেও রক্ষার কাজ করে চলেছে।
1: এই দিক দিয়ে দেখতে গেলে প্রজেক্ট চিতা, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শুরু করা হয়েছে, সেটা তো আমরা অনেকটাই এগিয়ে গেছি।
0: একদম, আমাদের দেশে 1939 সালে শেষ চিতাটি বেঁচেছিল, তারপরে চিতা আমাদের দেশে দেখতে পাওয়া যায়নি। এই প্রজেক্ট চিতার মাধ্যমে আমরা আমাদের বনাঞ্চলে নতুন করে, আমরা কিন্তু আমাদের দেশের প্রাণী, অন্য দেশে তারা ছিল বেঁচে, আমাদের দেশে নেই, সেখান থেকে আমরা আবার এখানে রিইন্ট্রোডিউস করেছি প্রজেক্ট চিতার মাধ্যমে, এবং ধীরে ধীরে ধীরে ধীরে সেরার সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। কিছু ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে, কিছু বিপর্যয়ের ভেতর দিয়ে, ইপ্সিত ফলাফলের দিকে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। যেহেতু এত সময় ধরে ছিল না, নতুন করে আবার আনা হয়েছে, আমাদের কাছে অভিজ্ঞতাটা একটু কম ছিল, সেই অভিজ্ঞতা ধীরে ধীরে বাড়ছে এবং আমাদের বেশ কিছু বন্য প্রাণী চিকিৎসক এর পিছনে নিরলস চেষ্টা করে যাচ্ছেন এবং ধীরে ধীরে কিন্তু সাফল্যের মুখ দেখছেন।
1: আপনি বলছিলেন যে সমুদ্রের দূষণ, একই সাথে তো নদীরও দূষণ হচ্ছে, তো এই সমুদ্র নদীর দূষণের কারণটা কি?
0: দেখুন, সমুদ্র নদী দূষণের অন্যতম কারণ হচ্ছে মূলত মানুষের কৃতকর্ম। মানুষ যা করছে সেই কাজের খারাপ দিকগুলো হচ্ছে দূষণ। আমি আমার নিজের ব্যক্তিগত একটি গবেষণায় দেখেছি যে একটা পুরো নদী কি করে দূষিত হয়ে যায়। সেই নদীর পাড়ে বিভিন্ন শিল্পাঞ্চল, বিভিন্ন নগর, তাদের বর্জ্য পদার্থ, বিভিন্ন শিল্পের বর্জ্য পদার্থ, বিভিন্ন অটোমোবাইল এমিশন ইত্যাদি বিভিন্ন জিনিস সেসব দিকে কিন্তু পড়ে জলে। এবং নদীর জল যদি দূষিত হয়ে যায়, তবে এই নদীর জল সমুদ্রে গিয়ে পড়ছে, সমুদ্রও কিন্তু দূষিত হচ্ছে। এবং জলদূষণ একটা মস্ত বড় প্রাকৃতিক বিপর্যয়ের কারণ, কারণ জলদূষণ মানে শুধু জলের দূষণ নয়, আমরা জানি জলই জীবন, গাছপালা পশু পাখির থেকে আরম্ভ করে মানুষ অব্দি সব কিন্তু জলের উপর নির্ভরশীল। অর্থাৎ জল যদি দূষিত হয়ে যায়, তাহলে কিন্তু সেই দূষণ ধীরে ধীরে ধীরে ধীরে হায়ার ট্রপিকে, অর্থাৎ আমরা জানি যে একদম নিচে আছে বিভিন্ন ঘাস পাতা, তাকে খায় ছোটো ছোটো কীটপতঙ্গ বা ছোটো ছোটো যে অণুজীবগুলো আছে তাকে খায়, সেখান থেকে তার উপরের স্তরের প্রাণী খায়, এই করতে করতে মানুষ অব্দি কিন্তু এই হায়ার ট্রপিকে যদি কোনো দূষক থেকে থাকে সে কিন্তু যেতে শুরু করে। অর্থাৎ প্রথমে বায়ো অ্যাকুমুলেশন ঘটে, দূষকের বায়ো অ্যাকুমুলেশন ঘটে, তারপরে সেটার বায়ো ম্যাগনিফিকেশন ঘটে। এবং সেদিক থেকে দেখতে গেলে যে জলদূষণ হলে সেই জল নদীতেই হোক আর সমুদ্রেই হোক, পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, তার থেকে কোনো পালানোর পথ নেই। এই জলদূষণকে যদি আটকাতে হয়, তাহলে একদম যেখান থেকে দূষণের উৎপত্তিগুলো সেখানে আমাদের ভিজিলেন্স বাড়াতে হবে। যেখান থেকে পয়ঃপ্রণালী দিয়ে বর্জ্য পদার্থ বেরোচ্ছে সেখানে ট্রিটমেন্ট প্ল্যান ঠিক করতে হবে, যেখান থেকে বিভিন্ন শিল্পের মিশ্রণগুলো হচ্ছে, এফ্লুয়েন্টগুলো বেরোচ্ছে, সেখানকার ট্রিটমেন্ট প্ল্যান ঠিক করতে হবে। অর্থাৎ যেমন করে হোক জলকে দূষণের হাত থেকে বাঁচাতে হবে, যদি আমরা সমুদ্রকে বাঁচাতে চাই এবং সত্যি কথা বলতে কি পুরো জীবজগৎকে যদি বাঁচাতে চাই।
1: আর একটা জিনিস, যেটা বর্তমান বিশ্বে বিভিন্ন জায়গায় এখন সংঘর্ষ, যুদ্ধ এসবের আমরা সাক্ষী রয়েছি, তো এই যুদ্ধ বিগ্রহ পরিবেশের উপরে কিভাবে প্রভাব ফেলছে?
0: যুদ্ধ মানেই তো ধ্বংস।
1: একদম তাই।
0: এবং এই ধ্বংস তো কোনো একটা জায়গাতে সীমাবদ্ধ থাকছে না, হয়তো যুদ্ধের যে লক্ষ্যবস্তুগুলো আছে সেগুলোকে ধ্বংস করাটা যুদ্ধের উদ্দেশ্য হতে পারে, কিন্তু যুদ্ধ সেই লক্ষ্যবস্তুর বাইরেও আরও অনেক লক্ষ্যবস্তুকে নষ্ট করে ফেলে। এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান যুদ্ধ ও সংঘাত পরিবেশের উপরে মারাত্মক ও সুদূর প্রসারী প্রভাব কিন্তু ফেলছে। যুদ্ধাস্ত্রের ব্যবহার, জ্বালানির উচ্চ চাহিদা এবং ধ্বংসযজ্ঞের কারণে বাতাস, জল, মাটি মারাত্মকভাবে দূষিত হচ্ছে। আর এছাড়াও বিশ্বব্যাপী সামরিক যে কার্যক্রম চলছে তাতে সামগ্রিকভাবে গ্রিন হাউস গ্যাস নির্গমন এবং জলবায়ু পরিবর্তনের বড় ধরনের একটা ভূমিকা রয়ে যাচ্ছে। আর যদি নির্দিষ্ট করে বলতে হয়, যুদ্ধের ফলে সৃষ্ট প্রধান পরিবেশ দূষণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বায়ু দূষণ ও গ্রিন হাউস গ্যাস নির্গমন। যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, বিভিন্ন যুদ্ধাস্ত্র, বিপুল

0: পরিমাণের ফসিল ফুয়েল পুড়িয়েই সেগুলো কিন্তু চলছে। সামরিক কার্যকলাপ এবং বোমাবর্ষণের কারণে কোটি কোটি টন কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে। বিভিন্ন জায়গাতে হামলার ফলে, বিভিন্ন যে ইনফ্রাস্ট্রাকচার হামলার ফলে প্রচুর ধোঁয়া উৎপন্ন হচ্ছে এবং তার ফলে বিভিন্ন পলিউটেন্ট বিভিন্নভাবে বাতাসে মিশে যাচ্ছে। অবিরাম বোমাবর্ষণ, ভারী যানের চলাচল, ল্যান্ডমাইন বিস্ফোরণ, এই সকল কিছু কিন্তু মাটির উর্বরতাকে নষ্ট করছে। বিভিন্ন ক্ষেপণাস্ত্র, বিভিন্ন বোমা, তাতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ভারী ধাতু, সীসা, ক্যাডমিয়াম ইত্যাদি মাটির তলার জলকেও কিন্তু ভীষণভাবে বিষাক্ত করছে। অর্থাৎ বায়ু দূষণ যেমন হচ্ছে, একসঙ্গে মাটি দূষণ, জল দূষণ, আর তার সাথে বিভিন্ন যে ইনফ্রাস্ট্রাকচারাল ডিস্ট্রাকশন হচ্ছে, তার ফলে যেমন বিভিন্ন তেল শোধনাগার, বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র, বিভিন্ন বড় বড় বিল্ডিং, সেগুলো সব হামলায় ফলে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার ফলে নির্গত তেল ও রাসায়নিক পদার্থ পরিবেশকে দীর্ঘমেয়াদী একটা ক্ষতির মুখে ফেলে দিচ্ছে। এছাড়াও যুদ্ধবিধ্বস্ত শহরগুলো পরিষ্কার করতে গিয়ে যে বিপুল পরিমাণ ধ্বংসস্তূপ তৈরি হচ্ছে বা যে ধুলিকণাগুলো উঠছে, সেটাও কিন্তু প্রচুর পরিমাণে বাতাস, মাটি এবং পারিপার্শ্বিক পরিবেশটাকে কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তাই নয়, ধ্বংসকে সরিয়ে যখন আবার পুনর্গঠন হবে, সেই পুনর্গঠনের সময় উচ্চ কার্বন ব্যয়, মানে এই বিশাল নির্মাণ যজ্ঞে আবার প্রচুর পরিমাণে সিমেন্ট, ইট, অন্যান্য সামগ্রী, কাঠ সব লাগবে, যেটা আবার কিন্তু রিসোর্সকে নষ্ট করবে এবং সারা পৃথিবীর কার্বন নির্গমনকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে। অর্থাৎ এই যুদ্ধ এখন যদি থেমে যায়, এই যুদ্ধের প্রভাব কিন্তু এখন থামবে না। যেমন ইউক্রেনের যুদ্ধ যদি বলা হয় যে এখন যদি থেমে যায়, তাহলে ইউক্রেনকে ঠিক হতে আবার মিনিমাম 15 বছর সময় লাগবে।
1: শেষে আপনার কাছে জানতে চাইব যে এই পরিবেশ দূষণ রোধে এবং সুস্থায়ী উন্নয়নে ভারত আগামী দিনে বিশ্বকে কিভাবে পথ দেখাতে পারে?
0: দেখুন, আমি অনেকগুলো বিষয় বললাম যেখানে ভারতবর্ষ কিন্তু দায়িত্বের সঙ্গে বিশ্বকে পথ দেখাচ্ছে এই পরিবেশকে সংরক্ষণের জন্য। আসলে পরিবেশ সংরক্ষণ ভারতবর্ষের সংস্কৃতির মধ্যেই আছে। ভারতবর্ষে কখনো কিন্তু পরিবেশকে ধ্বংস করে কোনো কিছু করাকে মান্যতা দেয়নি। আমরা যখন যা কিছু করি, সেই উপাসনায় করি, কোনো পুজোই করি, আমরা কিন্তু প্রথমে প্রকৃতিকে পুজো করি। আমাদের প্রতিটি পুজো দেখবেন প্রকৃতির উপাসনা হয়। আসলে সে মা দুর্গার পুজোই হোক বা যে কোনো পুজোই হোক, আমরা কিন্তু প্রকৃতি বন্দনা করে পূজা করি। অর্থাৎ প্রকৃতিকে বাঁচিয়ে ভারতবর্ষ চলতে জানে, চলতে শিখেছে এবং সর্বে সুখিনু সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সবাই সুখী থাকুক, সবাই ভালো থাকুক, এই যে আদর্শ, এই যে আমাদের দর্শন, সেটা মাথায় রেখেই আমরা যে বিভিন্ন উদ্যোগগুলো নিয়েছি সমুদ্র দূষণের ব্যাপারে, বিভিন্ন ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের ব্যাপারে আমরা কিন্তু উদ্যোগী ভূমিকা নিয়েছি এবং আগামী দিনে আশা করি ভারতবর্ষ আরও বেশি উদ্যোগী হবে এই পৃথিবীর পরিবেশ দূষণ কমিয়ে একে আরও বাসযোগ্য করে তোলা এবং আগামী দিনের জন্য আরও সুন্দর করে তোলা এবং সুস্থিত উন্নয়ন মাধ্যমে এই পৃথিবীর আয়ু আরও আরও অনেক দিন টিকিয়ে রাখা।
1: এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন অবসরপ্রাপ্ত উপ অধিকর্তা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এবং বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডক্টর শিবাজি ভট্টাচার্য। আপনি আকাশবাণীকে আপনার মূল্যবান সময় দিয়েছেন, এই জন্য অনেক ধন্যবাদ।
0: নমস্কার।
2: শুনলেন বিশেষ আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ, বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বললেন কল্যাণ লাহা। আজ শুনলেন দ্বিতীয় তথা শেষ পর্ব। শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু।
3: নমস্কার, আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মে বিশাল শর্মা। मुख्य समाचार। भारत और वेनेजुएला ने द्विपक्षीय संबंधों के सभी पहलुओं की समीक्षा की। ऊर्जा, व्यापार, स्वास्थ्य सेवा तथा अन्य क्षेत्रों में सहयोग के नए अवसर तलाशने पर चर्चा की। गृहमंत्री अमित शाह ने पूर्वोत्तर राज्यों के मुख्यमंत्रियों से नई पीढ़ी के लिए आर्टिफिशियल इंटेलिजेंस, मशीन लर्निंग और ब्लॉकचेन के बुनियादी ढांचे पर ध्यान देने को कहा। अहमदाबाद में विश्व योगासन खेल चैंपियनशिप का शुभारंभ। प्रधानमंत्री नरेंद्र मोदी ने विश्वास व्यक्त किया कि इससे योगासन को वैश्विक खेल पहचान मिलेगी।

আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ আজ নতুন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কে সমস্ত দিক খতিয়ে দেখেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তির যুগের অবসান ঘটিয়েছে। সেনাবাহিনীর কাজের গতি ও দক্ষতা বাড়াতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনা কমান্ডার বা ফিল্ড কমান্ডারদের আর্থিক খরচের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের আহমেদাবাদে বিশ্ব যোগাসন ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ সংসদ বিষয়ক মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ কেরালামে প্রবেশ করেছে। বিশ্ব বক্সিংয়ের সাম্প্রতিকতম র্যাঙ্কিংয়ে মেয়েদের 57 কেজি বিভাগে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এসেছেন জেসমিন ল্যাম্বোরিয়া। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ আজ নতুন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই নেতা ভারত ও ভেনিজুয়েলা দ্বিপাক্ষিক সম্পর্কে সব দিক খতিয়ে দেখেন।

0: বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য পরিষেবা এবং গাড়ির শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিদেশ মন্ত্রকের সচিব রুদেন্দ্র ট্যান্ডন জানান, বিশ্বের অন্যতম বৃহত্তম খনিজ তেলের ভাণ্ডার রয়েছে ভেনিজুয়েলাতে। বর্তমানে দেশটির জ্বালানি ক্ষেত্রে বড়সড় বদল আসছে, তাই আজকের আলোচনায় দুই দেশের মধ্যে মজবুত জ্বালানি চুক্তির উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। শ্রী ট্যান্ডন আরও জানান, শুধু জ্বালানি ক্ষেত্রটিই নয়, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে পশুপালন, পরিবহন, কৃষিকাজে যন্ত্রপাতি, খনিশিল্প, গাড়ি উৎপাদন এবং ওষুধ শিল্পের মতো ক্ষেত্রগুলো নিয়েও বিস্তারিত কথা হয়েছে।
1: Venezuela possesses one of the largest oil reserves in the world. The Indian economy is a large and growing consumer of oil. Thus, in the energy sector, we see a perfect complementarity. In fact, in our spot purchases, Venezuela has already emerged as the third largest supplier this month. So quite naturally, today's discussions focused on forging an energy partnership.
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে ব্রিটেনের বিদেশমন্ত্রী ইভেট কোপারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। তিনি বলেন, ভারত ও ব্রিটেন ভবিষ্যৎমুখী এবং পারস্পরিক লাভজনক এক নতুন অংশীদারিত্ব গড়ে তোলার সম্পূর্ণ প্রস্তুত। ডক্টর জয়শঙ্কর জানান, এই বৈঠকটি মূলত ভারত ব্রিটেন ভিশন 2035-এর পাঁচটি মূল স্তম্ভ নিয়ে আলোচনা করার বড় সুযোগ। এই পাঁচটি স্তম্ভ হল উন্নতি, প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু ও পরিবেশ বান্ধব শক্তি এবং শিক্ষা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেছেন যে নরেন্দ্র মোদী সরকার উত্তর পূর্ব ভারতের হিংসা ও অশান্তির যুগের অবসান ঘটিয়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদের 73তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেওয়ার পর এক স্যান্ডেলে এক পোস্টে শ্রী শাহ একথা বলেন। তিনি বলেন, এই কাউন্সিল এখন উত্তর পূর্ব অঞ্চলের কৌশলগত উন্নয়নের পাশাপাশি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ ও সংস্কৃতির বিকাশে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, শক্তিশালী ও আরও সমৃদ্ধ উত্তর পূর্ব ভারত গড়ে তোলার লক্ষ্যে সমস্ত নেতায় আজ একজোট হয়েছেন। সেনাবাহিনীর কাজের গতি ও দক্ষতা বাড়াতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনা কমান্ডার বা ফিল্ড কমান্ডারদের আর্থিক খরচের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করার প্রস্তাব অনুমোদন দিয়েছেন। এর পাশাপাশি চিকিৎসা এবং অন্যান্য প্রকল্প সহ প্রতিরক্ষা পরিষেবাগুলোর সংশোধিত আর্থিক ক্ষমতা হস্তান্তরের নির্দেশিকাও প্রকাশ করেছেন মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থিক ক্ষমতার এই সংশোধিত নিয়মের ফলে সোয়া 1,00,000 কোটি টাকারও বেশি মূল্যের প্রয়োজনীয় সামগ্রী কেনা অনেক সহজ ও দ্রুত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে যোগব্যায়াম বা যোগ হল মানব জাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। আহমেদাবাদের এক অ্যারেনায় আয়োজিত প্রথম ওয়ার্ল্ড যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগ মানুষের মন, শরীর ও আত্মাকে এক সূত্রে বেঁধে সুস্থ ও আরও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে অনুপ্রাণিত করে।
2: जैसे जैसे योगासना स्पोर्ट्स का विस्तार होगा, वैसे वैसे इससे जुड़ी नई संभावनाएं भी बढ़ेगी। ये खिलाड़ियों के लिए नई कैरियर अपॉर्चुनिटीज लेकर आएगा। यह ट्रेनर्स, स्पोर्ट्स साइंटिस्ट, रिसर्चर्स और इवेंट मैनेजर्स के लिए भी नए अवसर बनाएगा।
0: প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে প্রথমবার আয়োজিত এই বিশ্ব যোগ চ্যাম্পিয়নশিপ যোগাসনকে একটি আন্তর্জাতিক ক্রীড়া হিসেবে স্বীকৃতি দেবে। এটি তরুণ প্রজন্মের জন্য সুযোগের এক নতুন দিগন্ত খুলে দেবে। আহমেদাবাদের একা আরেনায় আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিতে আমেরিকা, ঘানা, কেনিয়া এবং মালয়েশিয়া সহ বিশ্বের 60টিরও বেশি দেশ থেকে 400রও বেশি প্রতিযোগী উপস্থিত হয়েছেন। আয়োজক দেশ হিসেবে ভারতও এই প্রতিযোগিতায় শক্তিশালী দল নামিয়েছে। সাব জুনিয়র থেকে সিনিয়র মাস্টার্স পর্যন্ত মোট 6টি বয়সভিত্তিক বিভাগে ভারতের 122 জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ বিধানসভায় ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে আজ একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লির সংসদ ভবনে আজ সংসদ বিষয়ক মন্ত্রক আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ বিষয়ক মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু পশ্চিমবঙ্গ বিধানসভার এই অন্তর্ভুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বর্ণনা করেন। তিনি বলেন, এর ফলে দেশের সব রাজ্যের বিধানসভা এবং সংসদ এখন একটি একক প্ল্যাটফর্মে চলে এলো। শ্রী রিজিজু জানেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক দেশ এক অ্যাপ্লিকেশন ভাবনাকে বাস্তবায়িত

0: দায়িত্বে এই বিশেষ অ্যাপটি চালু করা হয়েছে।
1: প্রাইম মিনিস্টার মোদীজি কা সপনা হ্যায় ডিজিটাল ইন্ডিয়া, পুরা দেশ ডিজিটালি কানেক্টেড হো রাহা হ্যায় অর ওয়ান নেশন ওয়ান অ্যাপ্লিকেশন ন্যাশনাল ই বিধান, উসি সপনা কো পুরা করনে কে লিয়ে তো ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ভি টোটালি ডিজিটাল অ্যাসেম্বলি হো জায়েগা।
0: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগান, পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু এবং ভার্চুয়াল যুক্ত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্জুন রাম মেঘওয়ালও পশ্চিমবঙ্গ সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, সরকার পরিবর্তনের পর দ্রুত নিভাগ প্রকল্পে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে কাগজের ব্যবহার কমবে, পরিবেশ সংরক্ষণ হবে এবং বিধানসভার কাজ আরও গতিশীল হবে। আদালতের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের বিষয়ে খসড়া নির্দেশিকা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। শুধুমাত্র কোনো এআই বিশ্লেষণ বা অ্যালগোরিদমের সিদ্ধান্তের উপর ভিত্তি করে কোনো মামলার রায় দেওয়া যাবে না বলে এতে স্পষ্ট করে দেওয়া হয়েছে। এই খসড়া প্রস্তাবের উপর আগামী 20 জুন পর্যন্ত জনসাধারণের মতামত চাওয়া হয়েছে। নতুন এই নির্দেশিকায় মামলার ফাইল সাজানো, শুনানির সময়সূচি ঠিক করা, কজলিস তৈরি, আইনি গবেষণা নথিপত্র সারসংক্ষেপ তৈরি, অনুবাদ এবং ট্রান্সক্রিপশনের মতো কাজে এআই ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। বিজেপি রাজ্যসভা নির্বাচন এবং উপনির্বাচনের জন্য 11 জন প্রার্থীর নাম আজ ঘোষণা করেছে। দলের জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুক এবং রজনী সাগরওয়াল মধ্যপ্রদেশ থেকে প্রার্থী হচ্ছেন। দলের আরেক সাধারণ সম্পাদক ডক্টর আলকা গর্জার ও সতীশ পুনিয়া রাজস্থান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গুজরাট থেকে রাজুভাই শুক্লা, মুকেশভাই রাঠিয়া, মানসিক পারমার ও জিতেন্দ্র মেঘজিভাই কাঞ্জরিয়াকে প্রার্থী করা হয়েছে। অরুণাচল প্রদেশ থেকে তায় তাগাক এবং মণিপুর থেকে সারদা দেবী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে ওড়িশার রাজ্যসভার উপনির্বাচনের জন্য দেবাশীষ সামন্ত রায়কে প্রার্থী করেছে দল। সম্প্রতি তিনি বিজেডি ছেড়ে বিজেপিতে যোগ করেছেন। বিহারের মুজফ্ফরপুরের একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। জেলাশাসক সুব্রত কুমার সেন জানিয়েছেন, ময়নাতদন্তের পর দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী শোকার্ত পরিবারগুলোকে 4 লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। শ্রী সেন বলেন, দুর্ঘটনা তদন্তের জন্য একটি 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন যে দেশে পেট্রোল, ডিজেল, এলপিজি এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ পর্যাপ্ত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দেশের কোথাও কোনো এলপিজি ডিস্ট্রিবিউটর বা এজেন্সিতে গ্যাসের ঘাটতির খবর পাওয়া যায়নি। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, অজীবাশ্ম জ্বালানি বা পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ভারত অসাধারণ সাফল্য অর্জন করেছে। বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদক দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে ভারত। পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরালামে প্রবেশ করেছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী 7 দিনে কেরল, কর্ণাটক ও তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, উপহিমালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড এবং উত্তর ভারতের রাজ্যগুলিতেও আগামী 2 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশ্ব বক্সিংয়ে সাম্প্রতিকতম র্যাঙ্কিংয়ে নিজেদের শক্তিশালী অবস্থান ধরে রেখেছে ভারত। মেয়েদের 57 কেজি বিভাগে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন জেসমিন লম্বরিয়া। অন্যদিকে
2: नमस्कार, आकाशवाणी से विश्व दर्पण के साथ मैं रत्ना पांडे। मुख्य समाचार। भारत और वेनेजुएला ने द्विपक्षीय संबंधों की समीक्षा की। ऊर्जा, व्यापार, स्वास्थ्य सेवा तथा अन्य क्षेत्रों में सहयोग के नए अवसर तलाशने पर चर्चा की। विदेश मंत्री सुब्रमण्यम जयशंकर ने कहा, भारत और ब्रिटेन भविष्योन्मुखी और पारस्परिक रूप से लाभकारी साझेदारी बनाने में सक्षम हैं। अमरीका में रिपब्लिकन और डेमोक्रेट सांसदों ने संयुक्त रूप से राष्ट्रपति डोनाल्ड ट्रंप की ईरान के खिलाफ सैन्य कार्रवाई को समाप्त करने की मांग की। अमरीकी प्रतिनिधि सभा में सैन्य कार्रवाई के खिलाफ प्रस्ताव पारित। अहमदाबाद में विश्व योगासन खेल चैंपियनशिप का शुभारंभ। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा, इससे योगासन को वैश्विक खेल की पहचान मिलेगी। और भारतीय मुक्केबाज जैस्मिन लम्बोरिया विश्व बॉक्सिंग रैंकिंग में पहले स्थान पर पहुंची। प्रिया घांगस और विश्वनाथ सुरेश ने शीर्ष 3 में जगह बनाई। अब समाचार विस्तार से।

ছবির গানের অনুষ্ঠানে প্রথমে ছায়াছবি নাগিন। প্রথম গানটি শুনবেন হেমন্ত কুমার এবং আশা ভোসলের কণ্ঠে।

সঞ্জয়তা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের ছায়াছবি শ্রী ৪২৪। প্রথম গানটি শুনবেন মুকেশ এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে।

420 ছায়াছবির গান শুনছেন, সঞ্জয় তাবরাচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি শুনবেন মান্না দে এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে।

সুজাতা প্রজার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারে ছায়াছবি মেরা সায়া, প্রথম শিল্পী আশা ভোসলে।

সঞ্জয় প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। টিআর ছায়াছবি আনন্দ। প্রথম গানটি শুনবেন মুকেশের কণ্ঠে।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনছেন আনন্দ ছায়াছবির গান। তবে শিল্পী লতা মঙ্গেশকর।

আনন্দ ছায়াছবির গান শুনছেন। আজকের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে শেষ গান শিল্পী মান্না দে।

0: कभी तो हंसाए।
1: সঞ্চয়িতা প্রচার তরঙ্গে হিন্দি ছায়া ছবির গানের অনুষ্ঠান শুনলেন। এখন শুনবেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। কোনো কোনো অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি সেলসিয়াস এবং 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 86%, সর্বনিম্ন পরিমাণ ছিল 55%। গত চব্বিশ ঘন্টা বৃষ্টিপাত হয়নি। পশ্চিমবঙ্গের নদী বা উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে তাঁদের জন্য কোনো সতর্কবার্তা নেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন আগামীকাল অর্থাৎ 5 জুন 2026 শুক্রবারের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত কোরআন থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি। 6:30 আজকের চাষবাস কথিকা, দেশীয় পদ্ধতিতে বীজ উৎপাদন বলবেন সুভাষচন্দ্র হাঁসদা। 6:40 আপনার স্বাস্থ্য কথিকা, দূষণজনিত অসুখ বিসুখ বলবেন ডক্টর তপব্রত গুহরায়। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনা সুজিস্মিতা গুপ্ত ও সৌরভ সাহা। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংহিতা সেন। 8:00 জানা অজানা।

গ্রহ নিরাপত্তার সীমানা পর্ব দুই, সংকলন প্রদীপ সেনগুপ্ত, 8:05, নিরাময়, পরিবেশের দূষণজনিত অসুখ বিসুখ এ বিষয়ে বাইরে থেকে সাক্ষাৎকারে নিয়ে এসেছেন সুস্মিতা ঘোষ, 8:20, গান্ধী চর্চা, আপনি আচরি ধর্ম, বলবেন প্রণব কুমার চট্টোপাধ্যায়, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, সন্তুর শিল্পী সন্দীপ চট্টোপাধ্যায়, 9:00 গানে গানে বাংলা ছায়া ছবির গান, 9:25 সমীক্ষা, 9:30 আকাশবাণী পডকাস্ট বিষয় বিকল্প শক্তির সন্ধানে ডক্টর শক্তিপদ ঘন চৌধুরীর সঙ্গে কথা বলেছেন দেবর্ষী ঘোষ, 10:00 গানের ভেলা উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায়, 11:00 যুববাণীর অনুষ্ঠান মগজ মিটার উপস্থাপনা রাহুল আচার্য ও সুমনা চক্রবর্তী, বেলা 12:00 রজনীকান্তের গান শিল্পী সুসীমা দাস মজুমদার, 12:15 লোকগীতি শিল্পী অরুণিমা রায়, 12:33 কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর, এরপর গ্রামীণ অনুষ্ঠান অনুজমির দুনো ফসল, কৃষিকাজে রাষ্ট্রপতি সম্মানে ভূষিত মহিলা কৃষকের সফলতার কাহিনী, নিশ্চন্তপুর কুলপি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেকর্ড করে এনেছেন সুব্রত চক্রবর্তী, দুপুর 1:00 গীতিকা, 1:45 মহিলা মহল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, অতিথি অধ্যাপক বিকাশ কান্তি মিত্তা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে, উপস্থাপনা সোমা সাহা, 2:30 সাঁওতালি সঙ্গীতের অনুষ্ঠান অর্ষু মুর্মু ও সহশিল্পী বৃন্দ, এরপর সাঁওতালদের অর্থনৈতিক অবস্থা পর্ব এক, অংশগ্রহণে ডক্টর সুবোধ হাঁসদা, শোকচাঁদ সোরেন এবং সুতালাল সোরেন, এরপর সঙ্গীতে পুলন চন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনা সপ্তর্ষি রায় চৌধুরী, 5:30 বিদ্যার্থীদের জন্য 2026 উচ্চ মাধ্যমিকে তৃতীয় স্থানাধিকারী সৌম্য রায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুতপা চট্টোপাধ্যায়, 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি দোলালিবালা সোরেন ও সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠান কথিকা দূষণমুক্ত পরিবেশ, বলবেন মৌসুমি সোরেন, এরপর সাঁওতালি লোকগীতি এমএলএ হেমব্রম ও সহশিল্পীবৃন্দ, হেমচন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ, 6:38 কৃষি কথার আসর আন্তর্জাতিক অবৈধ অনিবন্ধিত অনিয়ন্ত্রিত মৎস্য আহরণ বিরোধী দিবস, এ বিষয়ে ডক্টর তাপস কুমার ঘোষালের সাক্ষাৎকার নিয়েছেন তুহিন চট্টোপাধ্যায়, এরপর বিশ্ব পরিবেশ দিবস তাৎপর্য ভাবনা ডক্টর হাসনাহারা খাতুন ও পূর্ণিমা মুখোপাধ্যায়, 7:10 কৃষি কথার আসর, 7:30 সমীক্ষা, বলবেন ডক্টর বাসুদেব ভট্টাচার্য, শিরোনাম বাঁচান পরিবেশ বাঁচুক জীবন, রাত 8:00 বাংলা নাটক ব্রেক্টের খোঁজে রচনা কৌশিক রায়চৌধুরী, পরিচালনায় রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, পরিবেশনায় নন্দিকার, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সন্তুর শিল্পী সন্দীপ চট্টোপাধ্যায়, 9:30 রবীন্দ্রসঙ্গীত সংহিতা সেন, 9:45 নজরুলগীতি সুসীমা দাস মজুমদার, 10:00 বাংলা ছায়া ছবির গান, 10:30 রাগ প্রধান অনুসূয়া মুখোপাধ্যায়, 10:45 শ্যামা সঙ্গীত উদয় বন্দ্যোপাধ্যায়, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান খেয়াল অঞ্জনা কোসারি, 11:40 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সেতার রাহুল চট্টোপাধ্যায়, সঞ্জয়তা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুভদ্র সঙ্গীত শরদ পণ্ডিত সুরারঞ্জন, 6:25 রবীন্দ্রসঙ্গীত সংহিতা সেন, 6:35 রামচরিত মানস পর্ব 132, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা অর্পিতা পাল, 6:00 নজরুলগীতি সুসীমা দাস মজুমদার, 8:45 আধুনিক গান উদয় বন্দ্যোপাধ্যায়, 9:10 রসধারা উপস্থাপনা পূজা মিশ্র, 10:15 অঞ্জুমান উপস্থাপনা শায়স্তা নাচ, 11:00 পাশ্চাত্য অনুষ্ঠান উপস্থাপনা সায়নী চট্টোপাধ্যায়, বেলা 12:00 সুরভি উপস্থাপনা পূজা মিশ্র, 12:20 পাশ্চাত্য অনুষ্ঠান উপস্থাপনা সায়নী চট্টোপাধ্যায়, দুপুর 1:10 পাশ্চাত্য অনুষ্ঠান উপস্থাপনা সায়নী চট্টোপাধ্যায়, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।

গেল অঞ্জনা কুসারি। সঞ্জয় দেবচত্তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী সৌমেন রায়চৌধুরী, 5:20 উর্বশী উপস্থাপনা ভারতী দত্ত, 6:10 হিন্দি কথিকা প্লাস্টিক মুক্ত ভারত বলবেন ভারতী দত্ত, 6:30 গুল গুলশান উপস্থাপনা ভারতী দত্ত, 7:10 রজনীকান্তের গান শিল্পী সুসীমা দাস মজুমদার, 7:30 দর্পণ উপস্থাপনা ভারতী দত্ত, রাত 8 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:15 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা রাজীব পশাক, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আগামীকাল অর্থাৎ 5 জুন 2026 শুক্রবারের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে মিডিয়া ম্যাপে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে সঞ্জয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:09:39 জয় হিন্দ।